0: আমলা সুর, আজি রবিবার অক্টোবর মাস লা 11 তারিখ সন 2026 আর সময় ভেনলা 6:30:20 পার হওয়া লাগিছে।
1: আজিলা অনুষ্ঠান শুরু করব এপিজে আব্দুল কালাম লা এগরা সুন্দর বাণী দিয়া। বাণীরা হলে হপন পুরা করবলা জন্যে আগে হপন দেখিবগে লাগে। আপনি গিলা শুনিলে এপিজে আব্দুল কালাম লা নিজেই লিখা এগরা সুন্দর বাণী। ইলা অনুষ্ঠান প্রথম গানরা আপনি গিলা শুনিবাগে পাব শিল্পী পলেশ হাজংলা কণ্ঠনি। আর এই গানরাগে শুনিবাগে অনুরোধ জানাছে সুলগুড়ি থেকে নির্মল, হেমা, পল্লবী, গীতা, রিশু, মলয় আর সোনালী।

আপনিগুলো উপভোগ করিলে। শিল্পী পঙ্কজ হাজংলা, গানরা ইলা অনুষ্ঠান আগিয়া নিয়ে থাকিব। শিল্পী মলিন্দ্র হাজংলা, গানরা আর এই গানরাগে শুনিবাগে অনুরোধ জানাছে টিকিরগিলা থেকে রীতা, রিয়া, অর্পিতা, রূপেশ, রিমা, মীনা, গীতা আর বর্ষা।

আপনাগুলা উপভোগ করিলে শিল্পী মলিন্দ্র হাজংলা গানরা ইলা অনুষ্ঠান নিয়ে আপনাগুলা শুনিবাগে পাব শিল্পী সুরমা হাজংলা গানরা আর এই গানরাগে শুনিবাগে অনুরোধ জানাছে ভালুকমারি ঠিকি অনিমা বৈশালী দীপানিতা রোহন বিনয় বিশু আর নন্দিতা।

আপনি গুলো উপভোগ করিলে শিল্পী সুরমা হাজংলা গানরা ইলা অনুষ্ঠান নি আপনি গুলা শুনিবাগে পাব শিল্পী প্রতিমা হাজংলা গানরা আর এই গানটাকে শুনিবাগে অনুরোধ জানাছে কোঠালদুয়া ঠিকি পঙ্কজ জয়া রাজীব পুষ্পা মেঘা রূপালী প্রিয়া আর সুজয়।

নেগলা উপভোগ করিলে শিল্পী প্রতিমা হাজংলা গানরা ইডাতে অনুষ্ঠান না সময়রা শেষ হয়ে আহিলে আর ইলার লগে আপনাগুলা ঠিকই ময় বিদায় নিলে ধন্যবাদ।